আমার ভবিষ্যৎ কারণে যারাই ছু তর ম ফর্কিন্ছু আমার বাবাকে স্বপ্ন পুরা করে ফর্কিন্ছু মলাই পর্খে আই আমার মেয়ে মায়ের নমরে আই ম একদিন অবশ্যই ফর্কিন্ছি।